0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার 19শে বৈশাখ, 13ই জিলকাত, 200রা মে। বাংলাদেশ খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম, নতুনকুড়ি স্পোর্টস উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে দেশের সব বন্ধ কলকারখানা চালু করা হবে। মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বললেন তারেক রহমান, কারো প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোন বিষয়ে শ্রমিকরা যাতে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান রাষ্ট্রপতির। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা গতকাল উদযাপন করল তাঁদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। যুক্তরাষ্ট্র সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি ও হুমকিমূলক বক্তব্য বদলালে কূটনীতির দ্বার উন্মুক্ত রাখবে ইরান, মন্তব্য তেহরানের। এবং মিরপুরে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ সফররত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে আজ সিলেট যাবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম সিলেট সফর। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সকালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। এরপর তিনি সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে যোগ দেবেন। পরে তারেক রহমান সিলেট জেলার সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাইশা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুনকুড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন। এরপর তিনি জেলা শিল্পকলা একাডেমিতে এক সভায় অংশ নেবেন। এদিকে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সিলেট জেলা এখন বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংশ্লিষ্ট সকলের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টায় নতুন করে স্পোর্টস দেশের ক্রীড়াঙ্গনে একটি টেকসই এবং যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। তিনি গতকাল নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে শিশু কিশোরদের প্রতিভা বিকাশের জন্য ঐতিহ্যবাহী নতুন করি অনুষ্ঠানের যে ঐতিহাসিক পটভূমি রয়েছে তারই অনুপ্রেরণায় দেশের ক্রীড়াঙ্গনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এবার সারা দেশ থেকে খুদে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে আনতে বর্তমান সরকারের এই নতুন প্রয়াস। তিনি আরো বলেন, খেলাধুলা আজ কেবল নিছক বিনোদন বা অবসরের শরীরচর্চা নয়, বিশ্বজুড়ে এটি একটি সম্মানজনক ও লাভজনক পেশা হিসেবে স্বীকৃত। তারেক রহমান বলেন, নতুন করে স্পোর্টস আয়োজনের মাধ্যমে দেশব্যাপী 12-14 বছর বয়সী শিশু কিশোরদের মধ্য থেকে সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তাদের জন্য একটি টেকসই ও পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করা হবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় এবং অতিরিক্ত ডিভাইস আসক্তি থেকে নিরাপদ রাখতে ক্রীড়াচর্চা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সারা দেশে বন্ধ থাকা কলকারখানা পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকরা ভালো থাকলে, কৃষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সবাই বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, অনেকগুলো কারখানা স্বৈরাচার আমলে বন্ধ করা হয়েছিল, পর্যায়ক্রমে তা চালু করা হবে। বিনিয়োগের জন্য দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।
3: বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিক ভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিদেশি বিনিয়োগকারী সহ দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি যাতে করে সে বিনিয়োগকারী দেশে দেশেই হোক অথবা বিদেশেই হোক এই দেশে কলকারখানা তৈরি করে। কারণ আমরা জানি এই দেশে কলকারখানা তৈরি হলে এই দেশের শ্রমিকরা কর্মসংস্থানের সুযোগ হবে তাদের।
2: বিএনপির চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার ফুটপাত দখল মুক্ত করতে কাজ করছে, একই সাথে হকারদের পুনর্বাসনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
3: ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় আপনারা দেখেছেন হকার ভাইরা ছিল, কিন্তু যানজট সহ সাধারণ মানুষের চলাফেরার অসুবিধার জন্য আমরা হকার ভাইদেরকে সরিয়ে দিয়েছি। কিন্তু আমরা এটাও বুঝি তারাও মানুষ, তাদেরও পরিবার আছে, খেয়ে পড়ে তাদেরকেও বাঁচতে হবে। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে সাথে নির্দেশনা দিয়েছি যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান বাড়ে, ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে।
2: তারেক রহমান আরো বলেন, এখন সময় দেশ গড়ার, সবাইকে দেশ গড়ার শ্রমিক হিসাবে কাজ করতে হবে।
3: করব কাজ সবার আগে, এইটি হচ্ছে আমাদের স্লোগান, এইটি হচ্ছে আমাদের বর্তমান স্লোগান, এইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ স্লোগান। যেই স্লোগানের বলে বলিয়ান হয়ে ইনশাআল্লাহ আমরা এই প্রিয় মাতৃভূমিকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশই হবে প্রথম ও শেষ বাংলাদেশ, এটি হোক সকলের প্রথম ও শেষ ঠিকানা। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণ, নিরাপদ কর্ম পরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে পাটকল চালুর কার্যক্রম চলমান রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্রমিক বান্ধব নীতির কথা উল্লেখ করে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, তাঁর উদ্যোগেই বৈদেশিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয় যা আজকের রেমিটেন্স প্রবাহের ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রম আইন প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতি শ্রমিক মালিকের পারস্পরিক আস্থা ও সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই শিল্প উন্নয়ন সম্ভব। তিনি শ্রম অসন্তোষ এড়াতে সকলকে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
4: কোন স্বার্থেন্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোন বিষয়ে যেন শ্রমিক ভাইরা জড়িয়ে না পড়েন সে বিষয়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই। আসুন, শ্রমিকের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করে একটি সুষম টেকসই রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা আত্মনিয়োগ করি।
0: অনুষ্ঠান উন্নয়নের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং ড মাহাদি আমিন বক্তব্য রাখেন। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাঁদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি ও মহাপরিনির্বাণ স্মরণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনটি উদযাপন করে থাকে। এই পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বলে এটি বৈশাখী পূর্ণিমা হিসেবেও পরিচিত। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশ ও বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দেন। রাজধানীতে বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা আয়োজনে উদযাপন করা হয় এই দিনটি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গঠনে বৌদ্ধ কৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মহামতি গৌতম বুদ্ধ মানবতা, সাম্য ও মৈত্রীর প্রতি এবং তার অহিংসার বাণী আজও সমাজে শান্তি প্রতিষ্ঠায় সমানভাবে প্রাসঙ্গিক। মোহাম্মদ শাহাবুদ্দিন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী উন্নত দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর মেরুলবাড্ডায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল ধরনের হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, সংঘাত পরিহার করে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছে আফজাল হোসেন। বিশ্বব্যাপী বিমান পরিবহন খাতে প্রতিযোগিতা বৃদ্ধির প্রেক্ষাপটে বহর আধুনিকায়ন ও রুট সম্প্রসারণে বড় পদক্ষেপ নিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির 14টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের বেসামরিক বিমান পরিবহন খাতে যুক্ত হল নতুন সম্ভাবনা। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ যাত্রীসেবা উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
6: এভিয়েশন বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে বিশ্বজুড়ে যোগাযোগ রুট বৃদ্ধির জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এবার যোগ হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বোয়িং এর 14টি এয়ারক্রাফট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সম্পন্ন করল বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। এতে বিমান বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট পল রিগি। চুক্তি অনুযায়ী 2031 সাল থেকে 2035 সালের মধ্যে বাংলাদেশ বিমানকে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 737-8 ম্যাক্স উড়োজাহাজ সরবরাহ করবে বোয়িং। অনুষ্ঠানে বিমান বাংলাদেশের চেয়ারম্যান রুমি এ হোসেন বলেন, বাংলাদেশ বিমানের আধুনিকায়ন উন্নত প্রযুক্তিতে যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।
7: Will increase the capacity to over 5,000 per day and modernize the fleet with better operational efficiency.
6: স্বাগতিক বক্তব্যে বোয়িং এর পল রিগি বলেন, বাংলাদেশ বিমানকে একটি স্বাধীন এয়ারলাইন্স হিসেবে এই রূপান্তরের মধ্য দিয়ে যেতে দেখে তারা গর্বিত।
8: The new additions will increase sea capacity to over 5,000 per day and modernize the fleet with better operational efficiency.
6: অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরো গভীর করবে। বিশেষজ্ঞরা বলছেন, বিমানকে সচল রাখতে হলে নতুন এয়ারক্রাফটের বিকল্প নেই, যেমনটি বলছিলেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম।
9: এয়ারলাইনকে সচল করতে গেলে স্বাভাবিকভাবে এয়ারক্রাফট লাগবে, এবং এয়ারক্রাফট ছাড়া কিন্তু আমি রুট নেটওয়ার্ক বাড়াতে পারবো না। আমাদের যদি সক্ষমতা বাড়াতে হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল রুটে, ডোমেস্টিক রুটে, সেক্ষেত্রে এয়ারক্রাফট অত্যন্ত জরুরি।
6: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, সরকার দেশের সকল শিক্ষার্থীর লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন। ড আনম এহসানুল হক মিলন বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি করছে, দেশের শিক্ষার্থীদের আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সর্বশেষ প্রস্তাবে সন্তুষ্ট নন এবং যুদ্ধ শেষ করার জন্য কোনো চুক্তি হবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে অচলাবস্থা নিরসনে তেহরান আলোচনার জন্য নতুন প্রস্তাব পাঠানোর পর ট্রাম্প এই মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটন যদি তার সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি ও হুমকিমূলক বক্তব্য পরিবর্তন করে তবে ইরানের কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি দেশের শত্রুদের বিরুদ্ধে অর্থনৈতিক লড়াইয়ের আহ্বান জানিয়েছেন এবং ইরানিদের দেশীয়ভাবে উৎপাদিত পণ্য ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করেছেন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌ কমান্ড এক বিবৃতিতে বলেছে যে তারা আরব সাগরে ইরান উপকূলের নিকটবর্তী জলসীমা এবং হরমুজ প্রণালীতে নতুন নিয়মকানুন প্রয়োগ করবে যাতে এই অঞ্চলটি নিরাপত্তা ও সমৃদ্ধির উৎস হয়ে ওঠে। লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানায়, নিহতদের মধ্যে 8 জন হাব্বুস শহরে এবং অপর 4 জন জারিয়ে শহরে নিহত হয়। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। চট্টগ্রামে দুদলের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এদিকে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। বেলা 1টায় ম্যাচটি শুরু হবে। শ্রীলঙ্কা নারী দল 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রাসমুদ্র বন্দরসমূহকে 3 নম্বরের স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বরের স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার ও সিলেট অঞ্চলে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বুঝতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:24 এবং সূর্য অস্ত যাবে 6:28। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন করে স্পোর্টস উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে দেশের সব বন্ধ কল কারখানা চালু করা হবে। মহান মানবতাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বললেন তারেক রহমান, কারো প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে শ্রমিকরা যাতে জড়িয়ে না পড়ে সে বিষয়ে

0: ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার FM 88.8 মেগাহার্জ।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
2: সবার সাথে 90.4।

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: তো জানতো, মগর কি হুনতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ছেড়ে দিল দিয়া ফিল করেন 90.4।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: Service United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Gas United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। I Gas United.
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

Business United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United 90.4.

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Yes United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: স্যার আসবো?
2: আসুন।

0: ফাইন্যান্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: ট্রেডার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: You're listening to Taka FM 90.4.

0: Traders United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা, নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United.
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো এই চলে এসেছে রে
4: কি রে লেট কেন মনটা খুব খারাপ ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড ইয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয় কাম হিয়ার বেবি ইউ নো ইউ

গুড মর্নিং বাংলাদেশ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি কিন্তু চলে এলাম শনিবার ঠিক 11টা বাজে এ মুহূর্তে রেট্রো রিলোডেড নিয়ে। জি হ্যাঁ, পুরোনো হারানো দিনের গানগুলো নিয়ে কিন্তু পিঙ্কি চলে এলাম। আর শনিবার মানে কি আপনাদের কাছে? ঘুম নাকি হচ্ছে ঘুরতে যাওয়া? আমার কাছে তো শনিবার মানেই হচ্ছে রেট্রো রিলোডেড, সেই পুরনো হারানো দিনের গানগুলো শুনতে শুনতে সময় কাটানো এবং পুরনো কিছু স্মৃতি মনে করা। তো আপনাদের কি অবস্থা সেটা জানতে চাওয়া আমার মন আমাকে জানিয়ে দিন কি যেন পুটপুট করলো। যাই হোক, পাখি ডাক দিল, বলল যে গানে যাওয়ার সময় চলে এসেছে, কারণ সুন্দর সুন্দর গান যে রেখেছে আপনাদের জন্য। আমাকে কিছু জানাতে চাইলে লিখে পাঠাতে পারেন 01841904904 এই নাম্বারটিতে, হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে। আর যেটা করতে পারেন আমাকে হচ্ছে facebook.com/ilovedhakafm পেজে আমার একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। আমাকে লিখে দিতে পারেন যে শনিবার মানে কি আপনাদের জন্য, ছুটি নাকি ঘুম বা অন্য কিছু, যেটাই হয় না কেন আমাকে লিখে পাঠিয়ে দেন, ঠিক আছে? আর আমি এখন চলে যাব গানে, সুন্দর একটি গান প্লে করবো। এটা অনেকদিন পরে আমি হচ্ছে প্লে করছি, আমি জানি না হুট করে আমার চোখে পড়েছে গানটা, সেটা কি জানতে হলে সাথে থাকতে হবে আর শুনতে হবে ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার.
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: শুনছেন ঢাকা FM 90.4।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। আই গ্যাস ইউনাইটেড।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: I Gas United.
2: You're listening.

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Retro Reloaded.
1: Yes, Retro Reloaded. চলছে পিঙ্কি আছে আপনাদের সাথে, আপনি শুনছেন ঢাকা FM 90.4। আর পুরনো হারানো দিনের গানগুলো শুনছে, আশা করছি আপনাদের ভালো লাগছে, ভালো কাটছে সময়টা। আমাকে কে কে লিখেছেন সেটা জানতে চাই, আমি পিঙ্কি জানতে চাই। কিন্তু নেক্সট আওয়ারে এসে আপনাদের SMS কমেন্টস গুলো নিয়ে নিব, আপনারা কোথাও যাবেন না। এবং পুরনো দিনের গানগুলো শুনলে আসলে পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায় এবং পুরনো সময়ের কথা মনে পড়ে যায়। আমি যদি পুরনো সময়ের কথা বলি, আমার সেই সময়টাতে সবচেয়ে বেস্ট সময় ছিল, মানে আমি যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফের কথা বলি, আমার সবচেয়ে বেস্ট সময় সেগুলো ছিল। তখন আসলে মনে হতো কবে বড় হব, কবে শেষ হবে পড়ালেখা, আর ভাল লাগছে না পড়ালেখা, কবে যে এই পড়ালেখা থেকে মুক্তি পাবো। আসলে পড়ালেখাই আসলে সব ছিল না, পড়ালেখার আশেপাশে যে বন্ধু, তারপর যে সময়টা ছিল, যে মেমোরিজগুলো ছিল, সবগুলোই আসলে আমাদের তখন কি বলে লিড করা উচিত ছিল, যে খালি হচ্ছে শেষ করা পিছনে দৌড়াই, শেষ করার পিছনে আমরা হচ্ছে ভাগছিলাম, দৌড়াচ্ছিলাম, যেটা বললাম, যেটা গিট্টু লেগে গেল আমার। সেক্ষেত্রে আসলে সময়টাকে আমরা উপভোগ করতে পাই নাই। আমার লাইফে পিঙ্কি আপু নামে কেউ ছিল না যারা হচ্ছে এমন একটা সাজেশন দিবে যে আপনারা যে লাইফটাতে আছেন সে লাইফটা এনজয় করেন। আমি কিন্তু আপনাদেরকে বলছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমাকে শুনছেন তাদেরকে বলছি, এই পিঙ্কি আপুর কথা একদিন মনে রাখবেন আপনারা, যেদিন আপনাদের মনে হবে যে আয় হায় কিভাবে এই সময়গুলো চলে গেল, কেন এত স্মৃতি, এত মেমোরিজগুলো আমি রাখতে পারলাম না। তাই সময় আছে, সুন্দরভাবে লাইফটা লিড করেন, এই সময়গুলোকে উপভোগ করেন এবং সুন্দর সুন্দর গান শুনবেন ঢাকা FM 90.4। তো চলে যাচ্ছি গানে।

0: Business United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।
2: Retro Reloaded.

Yes, Retro Reloaded চলছে পিঙ্কি আছে আপনাদের সাথে আপনারা শুনছেন ঢাকা FM 90.4 জি হ্যাঁ 90.4 সবার ভালো লাগা ভালোবাসা এই 90.4 এ দেখেন এই তো আমার সাথে কে কে আছে হাই আপু আমি তাওসিফ তাওসিফ কি বলেছেন রংপুর থেকে তাওসিফ আপনি যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্নটা কেন করেছেন আগে সেটা বলেন তারপর আমি বলবো আপনারা অনেকে জিজ্ঞেস করবে তাওসিফ এত কি প্রশ্ন করেছে যেটা আপু জিজ্ঞেস করেছে সেটা আমি বলবো না মজা করছি আপু আমি ইশরাত ফ্রম রংপুর আপু ও নীল গগনকে দিওয়ানে গানটা প্লে করো ও নীল গগনকে দিওয়ানে ইতনা না মুঝসে তু প্যার কর এই গানটা দেখতে হবে তো ভালো বলেছেন এই গানটা কি আছে কিনা আমার কাছে দেখতে হবে যদি পাই তাহলে অফকোর্স প্লে করে দিব ঠিক আছে তারপর কি আছেন আমার সাথে সুমাই লিখছে আপু কেমন আছো তোমাকে শুনছি ভালো লাগছে ধন্যবাদ আপনাকে গানগুলো খুবই ভালো গানগুলো অবশ্যই ভালো হবে কেন ভালো হবে না পুরনো হারানো দিনের গান আই পিঙ্কি আপু কেমন আছেন আপনি আমি সিলেট থেকে শুনছি আপনাকে আজকে ফার্স্ট টেক্সট করলাম কে শুনছেন 727 লাস্টে নাম লিখেন নাই কোথা থেকে লিখছেন সেটাও লিখেন না কিভাবে হবে সাইম ও সিয়াম ধানমন্ডি থেকে লিখেছেন যে আকাশে না ছিল কোনো চাঁদ না ছিল কোনো তারা শুধু পড়ালেখা ছিল এক গাদা ভরা হ্যাঁ ওইটাই ওইটাই আপনি যেটা বলছেন ওইটাই আচ্ছা আপু কি খবর কেমন আছেন আমি আপনার নতুন

মিঠু রংপুর থেকে শুনছি নবাব, আমাকে আপনার কণ্ঠে একটা গান শোনাবেন প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ। ও মাই গড, এত প্লিজ! কিন্তু গান শুনলে তো আপনি ভেঙে যাবেন, শুধু আপনি না, যারা শুনছে তারাও ভেঙে যাবে, কারণ আমি গান গাইতে পারি না। ও হ্যাঁ পারি তো, সিফাত ভাইয়ের সাথে আমার একটা গান আসছে। সিফাত ভাইকে জিজ্ঞেস করবেন যে আপনারা পিঙ্কি আপনাকে একটা গান আসছে, সে গানটা কবে কবে কখন রিলিজ হবে, আপনি রিলিজ করবেন সেটা একটু সিফাত ভাইয়াকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? কি জিজ্ঞেস করবেন? সিফাত ভাইয়া, পিঙ্কি আপু আর আপনার যে গানটা আসছে সেটা কবে রিলিজ হবে? ওকে, এটা আপনাদের টাস্ক। সিফাত ভাইয়ের শো আছে কালকে দুপুরবেলা দুটো থেকে, তখন আপনারা সিফাত ভাইকে প্রশ্ন করবেন। ওকে ওকে ম্যাডাম, আমি এক কাপ চা, আপনি এক কাপ চা? হারগাছা থেকে বলছি, গুরু জেমসের একটা গান শুনতে চাচ্ছেন। বাবা কতদিন কতদিন দেখিনি তোমায়, ঢাকা FM 90.4 এর রেট্রো রেট্রো রিলোডেড। জি হ্যাঁ, রেট্রো রিলোডেড। আজ প্রথম তোমায় SMS দিলাম, কিন্তু আমি আর যে SMS করি, গণিত করছি আর তোমাকে শুনছি। জিনিয়া জান্নাত রংপুর থেকে, জিনিয়া আপনার কি পরীক্ষা নাকি রবিবারে, মানে কালকে? কালকে তো শুনলাম ম্যাথ এক্সাম, আপনার কি কালকে এক্সাম? আপনি যে শুনছেন কিভাবে কনসেন্ট্রেট করছেন অঙ্কে, হ্যাঁ এভাবে তো করলে হবে না, পরে তো বললেন পিঙ্কিয়াপুর জন্য আমাদের অঙ্কে পরীক্ষা খারাপ হয়েছে, এটা এটা বললে তো হবে না, একদমই না। ওকে, তারপর দেখি তো কে আছেন আমার সাথে। আপু কেমন আছো? শনিবার মানেই কিন্তু রেট্রো, সরি শনিবার মানেই কিন্তু আমি আমি নিজের নিজের ডায়লগে চলে গিয়েছি। শনিবার মানে হচ্ছে টেনশন, আমার জ্যামিতি ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে কাল SSC-র 6 নম্বর পরীক্ষায় গণিত। হ্যাঁ সেটাই বলছিলাম আফরিন, আপনারা যে গান শুনছেন ঢাকা FM শুনছেন, কালকে যে গণিত পরীক্ষা কিভাবে কি হবে বলেন, পরে তো ঢাকা FM কে আপনারা বলবেন যে পরীক্ষা খারাপের জন্য ঢাকা FM দায়ী। আমি কিন্তু এটা একদমই সাপোর্ট করছি না, আপনারা ঢাকা FM যাদের কালকে পরীক্ষা তারা অবশ্যই ঢাকা FM অফ করে আপনারা অঙ্ক করতে থাকেন। পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে, এই গানটা শুনতে চেয়েছেন কে, নাম লিখেননি? গানটি তো সুন্দর, গানটি তো আমি বাজাই, কিন্তু কে লিখেছেন সেটা তো লিখেননি। 581 লাস্টে। আরাফাত আছেন আমার সাথে, তাছাড়া রাজশ্রী রামপুর থেকে যুক্ত হয়েছে। হেই রাজশ্রী, কেমন আছেন আপনি বলেন তো? সিলেট থেকে শুনছি, ধন্যবাদ। তহিদুল বনশ্রী থেকে শুনছেন, কেমন আছেন পিঙ্কি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি তহিদুল, আপনি কেমন আছেন? আমি মজেদা সুলতানা। হেই মজেদা, আপনি লিখেছেন কোন গানটার জন্য তো সিলেট থেকে শুনছেন? আচ্ছা ওকে, ফার্স্ট SMS করছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে সবসময় আমাকে SMS করে যাবেন, ঠিক আছে? কিন্তু মজার বিষয় কি জানেন, আপনার অনেকগুলো SMS আছে, আপনি যে বললেন আজ ফার্স্ট SMS করলাম মানে আমার সাথে আজকে ফার্স্ট করেছেন, তাই তো মজেদা? সবসময় করতে হবে কিন্তু, আমি প্রতি শনিবার ঠিক 11টা থেকে 2টা পর্যন্ত চলে আসি রেট্রো রিলোডেড নিয়ে, ঠিক আছে? হাই আপু, আমি আবরার রংপুর থেকে বলছি। ঝল সং, কোন ঝল সং? আমার SMS পড়ো, আপনার SMS যে পড়বো, কে আপনি? সাইমা, ওকে সাইমা, এই যে পড়ে ফেললাম আপনার SMS, সেটা কি আজ ফার্স্ট শুনছি তোমাকে, এখানে কি 90s এর হিন্দি গান প্লে হয়? আঁখে খুলি ফ্রম মহব্বতে গানটা প্লে করো প্লিজ। আর মোহাম্মদ মুভিটা দেখেছো? হ্যাঁ মোহাম্মদের মুভিটা দেখেছি, মোহাম্মদিন মুভিটা অবশ্যই দেখেছি, খুব পছন্দের একটা মুভি ছিল, কলেজ লাইফ নিয়ে একটা ছিল, সেখানে একটা কি বলে প্রিন্সিপাল ছিল, খুবই কি বলে এটাকে, হিটলার টাইপের একটা প্রিন্সিপাল ছিল, যেটা হচ্ছে দুইজনের মাঝে চলে এসেছে। হ্যাঁ আমি দেখেছি মোহাম্মদ, অ্যান্ড মোহাম্মদ মুভির সবগুলো গানই খুব ভালো ছিল, আমি এই গানটা যদি থাকে অবশ্যই প্লে করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর কে আছেন আমার সাথে? আপু কেমন আছো? আমি সিলেট থেকে বলছি, ধন্যবাদ। সিলেট থেকে বলছেন কে আপনি, নাম লিখেননি? ওকে, নামের লাস্টে হচ্ছে 2 নম্বর, লাস্টে হচ্ছে 211। আপু আমি বিন্তি, আমার মনটা খুব খারাপ, তেরি ইয়াদে মুলাকাতে প্লিজ প্লে ইট। কোনটা? আচ্ছা যারা যারা গানের জন্য লিখছেন অবশ্যই শিল্পীর নাম লিখে দিতে হবে, কোন গানটা শুনতে চাচ্ছেন শিল্পীর নাম লিখতে হবে, তারপরে আমি বুঝবো। এই যে এভাবে লিখে দিয়েছেন এটা তো আমি বুঝিনি। আমি ডানে রই না বামে রই, সবসময় ঢাকা FM 90.4 এর সাথে রই, তহিদুল লিখেছে। বাহ বাহ বাহ বাহ, খুব ভালো লিখেছেন তহিদুল, ছোট সিম্পল বাট খুব মজার জিনিস। হাই আপু, আপনি কণ্ঠ আমাকে মুগ্ধ করে। আবরার ফ্রম রংপুর। হেই আবরার, বলেন তো রংপুরে কি অবস্থা, কেমন আছে ওয়েদার, আমাকে জানিয়ে দিন। ওকে, সো এখন চলে যাচ্ছি গানে, ফিরবো কিছুক্ষণ পর। যে গানটি আপনাদের জন্য প্লে করছি সেটা হচ্ছে
দেখেছি প্রথমবার এই গানটা, যেটার ইংলিশটাও আছে, সরি ইংলিশ বলছি হিন্দিটাও আছে, যেটা একই মানে আলকা ইয়াগনিক অ্যান্ড বালাসুব্রমণিয়ামই গিয়েছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে দেখেছি প্রথমবার, আর হিন্দিটা হচ্ছে দেখা হ্যায় পহলি বার। তো অ্যাকচুয়ালি আগের কিছু কিছু গান যেগুলো হচ্ছে বাংলায়ও পাওয়া যেত হিন্দিতেও পাওয়া যেত, কারণ মুভি দুটো হচ্ছে রিমেক করা হতো বাংলাতে হিন্দিতে। তো আমরা তাহলে দুটোই শুনি নাকি, কি বলেন? ওকে, এই গানটা শুনছি। আর যারা যারা গানের জন্য রিকোয়েস্ট করছেন তারা অবশ্যই গানের নাম আর্টিস্টের নাম লিখে আমাকে পাঠাতে হবে 01841904904 এই নাম্বারটিতে, হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে, তাছাড়া facebook.com/ilovedhakafm পেজে একটি পোস্ট দেওয়া আছে, সেখানেও কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে লিখতে পারেন। ওকে, সো চলে যাচ্ছি গানে, ফিরবো কিছুক্ষণ পর, কোথাও যাচ্ছেন না, শুনতে হবে ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

back, listeners. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. পিঙ্কি আছে আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে। সো পিঙ্কি তো আছে আপনাদের সাথে, আপনারা যারা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর গান রেখেছি, পরে ঘন্টায় ব্যাক করছি, কোথাও যাচ্ছে না, এসে আপনাদের সব SMS কমেন্টস এবং হোয়াটসঅ্যাপ যারা যা যা যেখানে যেখানে আমাকে লিখেছেন সবকিছু একসাথে পড়ে নিব, কিন্তু আপনারা কোথাও যাবেন না, পিঙ্কির সাথে থাকতে হবে, শুনতে হবে ঢাকা FM 90.4।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4
2: Retro Reloaded.

নতুন ঘন্টা এবং আমার এই আয়োজনের শেষের ঘন্টায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পিঙ্কি আছি আপনাদের সাথে। রেট্রো রিলোডেড চলছে, জি হ্যাঁ, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে পিঙ্কি আছি আপনাদের সাথে এবং থাকবো আরই একটা ঘন্টা। আশা করছি আপনারা যারা আছেন আমার সাথে তাদের ভালো লাগছে, সময়টা ভালো কাটছে। সময়টা ভালো কাটছে কথা চিন্তা করেই কিন্তু আমার মনে পড়ে গেল, কেননা সময় যেন কাটে না, গানটা শুনি। হ্যাঁ শুনবো, কিন্তু একটু পরে শুনি। হ্যাঁ আর একটু SMS কমেন্টস অ্যান্ড হোয়াটসঅ্যাপ পড়ে নেই, কারণ আমি বলে গিয়েছিলাম যে এখন আপনাদের SMS গুলো পড়ে ফেলবো। ওকে, মোহাম্মদ আশিক যুক্ত হয়ে আছেন আমার সাথে, রবিন মিয়া যুক্ত হয়ে আছেন, তিন্নি তাসিন আছেন, আপু হাই আপু কেমন আছেন, রংপুর থেকে শুনছি আপু অনেক ভালো লাগছে, অবুজ পদ্মা লিখেছেন, নাইস সং লিখেছেন রবিন মিয়া এবং তিনি সৌদি আরব থেকে আছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। মোহাম্মদ আরশ রাইট, আরশ খান যুক্ত হয়ে আছে ধানমন্ডি থেকে, আপু হাই আরশ খান কেমন আছেন, আমি এখনো ঘুমে। মোহাম্মদ আলাউদ্দিন লিখেছেন, আপনি যদি ঘুমেই থাকেন তাহলে আমাকে কিভাবে শুনছেন এবং কমেন্টস কিভাবে করেছেন, ভালো ভালো, এমন ঘুম আমিও ঘুমাই, মানে হয় না যে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, চোখটা একটু মিটমিট মিটমিট করে হচ্ছে খুলে গানটা শুনি বা কিছু করার আর কি করি। ভালো, আপনার আমার বিহেভিয়ার মিলে গিয়েছে। ওকে পিঙ্কি আপু, অন্যরা তো ম্যাথ করতেছে, আমার কালকে এক্সাম, আমি পরোটা বানাচ্ছি, আমি মুন, প্লিজ আপু ও নীল গগনকে দিওয়ানে গানটা প্লে করে দাও। গানটা আমার কাছে নাই তো গো, কাজ যদি থাকতো গানটা আমি প্লে করে দিতাম, কারণ আমার ও গানটা অনেক পছন্দ। আমি কিছুদিন আগে আমি যখন এই গানটা একটু ভাইরাল হয়েছে, আমি এত শুনেছি এত শুনেছি এত শুনেছি, সো দেখি এই গানটা দিব মানে প্লে লিস্টে, ইনশাল্লাহ নেক্সট উইক শুনবেন, ঠিক আছে, সাথে থাকতে হবে। হাই আপু কেমন আছো, শারমিন ফ্রম রংপুর, বকুলের মালা শুকাবো রেখে দিব তার সুরভি সংটা শোনাও। ওকে, এই গানটা আই গেস মাহাতম সাকিবের কণ্ঠে আমার কাছে আছে, আর দেখি বকুলের মালা শুকাবো এই গানটা মাহাতম সাকিবের কণ্ঠে আছে, আমি প্লে করে দেওয়ার ট্রাই করছি। হ্যাঁ আর হচ্ছে কি আছেন আমার সাথে, হাই আপু কেমন আছেন, কে এটা নাম না লিখা পাখি আপনার, এই যে আপনারা যারা নাম লিখেন না কেন বলেন তো, নাম কেন লিখেন না, নাম না লিখলে কিভাবে বুঝবো কে কোথা থেকে লিখেছেন। ওকে আহাদ আছেন, দিনকাল কেমন যাচ্ছে আহাদ, আলহামদুলিল্লাহ দিনকাল ভালো যাচ্ছে, আপনাদের সাথেই যাচ্ছে, ঢাকা এফএম এর সাথে যাচ্ছে, সুন্দর সুন্দর গান শুনতে শুনতে যাচ্ছে আপনাকে অনেক। ওরে বাবা রে, এটা কে, রহিম, রহিম বলেছেন সিলেট থেকে, রহিম ভাইয়া আপনি যেটা লিখেছেন কেন বলেন তো, আচ্ছা জায়গা নাই বুঝছেন, আপনার এই প্রশ্নের উত্তরে আমার কাছে কোনো জায়গা নেই। আয় আপু আমি লাম, ইয়া অর লাম কি, আই এম ফ্রম রংপুর, 2026 SSC দিচ্ছে, প্রতিটা এক্সামের দিনও ঢাকা FM শুনছি, আই লাভ ঢাকা FM 90.4, ও মাই গড। লাম, এটা তো বলবো যে না, ঠিক না, একদম ঠিক না। হ্যাঁ যখন পড়তে পড়তে ক্লান্ত হয়ে যান বা হচ্ছে মাথা ধরে যাচ্ছে পড়তে পড়তে, তখন ঢাকা FM শুনে হচ্ছে মাথাটা একটু ঠিক করা যায়, কিন্তু কন্টিনিউয়াসলি যদি পড়া বাদ দিয়ে ঢাকা FM শুনেন তাহলে সমস্যা, এটা কিন্তু করা যাবে না, নাও আমি সাপোর্ট করি না, শুনবেন, পরীক্ষা শেষ হলে না শুনলে তখন মাইট দিব, বাসায় গিয়ে মাইট দিব যে শুনবেন না কেন ঢাকা FM শোনেন, এমন হবে। যাই হোক, পড়ালেখার আগে, হ্যাঁ পড়ালেখা করলে কি জানো একটা আছে না, গাড়ি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আপনি যদি পড়াশোনা করেন গাড়ি ঘোড়া চড়ে ঢাকা FM এ চলে আসবেন, বুঝছেন। আপু আমি কে এটা রংপুর থেকে তোমাকে শুনছি, নাম তোমার নামটা কি, SSC এক্সাম দিতেছি, দোয়া করবেন, আর আমার BF রাকিব আমায় দুই দিন থেকে কল করে না, ফোন বন্ধ করে রেখেছে, ওরে একটু বলে দিবা আমায় কল করে যেন। আচ্ছা কে, নামটা কি, রংপুর থেকে তোমায় শুনছি কিন্তু নাম লিখেননি, নামটা লিখে দিলে খুবই ভালো হতো, আর আপনার হচ্ছে এক্সাম চলছে, আপনার জন্য দোয়া করছি অবশ্যই, আর আমার নাম হচ্ছে পিঙ্কি, PINKY, পিঙ্কি, আপনাদের কথা বন্ধু পিঙ্কি আছে আপনাদের সাথে, ঠিক আছে।
আর রাকিব যেহেতু আপনাকে কল দিচ্ছে না দুই দিন ধরে, ভালো করছে, আপনি আগে পড়াশোনায় মন দেন, পড়াশোনা শেষ করে তারপরে আপনি রাকিবে ফোকাস করবেন। রাকিবের কেন কল দিচ্ছে না, কেন কথা বলছেন, এগুলো পড়াশোনা পরীক্ষা শেষে তারপরে আপনি ফোকাস করেন, এখন এত ফোকাস করতে হবে না। আপনাকে রাকিব সময় দিচ্ছে যাতে আপনি পড়াশোনা করে যাতে পরীক্ষাটা ভালোভাবে দিন। তো হিদুল আছেন, হাসন রাজার একটি গান প্লে করো, না করলে উড়াল দিব আকাশে, উড়ে যাব বাতাসে, ওরে বাবা রে তাওহিদ, দুল তাওহিদই বলি না, হাসন রাজার গান কি আছে কিনা দেখতে হবে আমার কাছে। ক্যালকুলেটর জ্যামিতি আনতে যাব, ছোট বন্ধু জান্নাতির কাছ থেকে এনে তারপর দেখি কি করা যায়। আর পরীক্ষার সময় আমি ঘুমায় পড়ি না, এখন রান্না করতেছি আর শুনছি, সমস্যা নেই, আম্মুকে ফোন দিয়ে দিতেছি, ধরে না, দেখি ধরলে একটু কথা বলবো। পরীক্ষা দিতে যায় বাচ্চারা দোয়া নিয়ে, আর আমি যাই ধমক নিয়ে। আফরিন আনতে যাব, ছোট বন্ধু জান্নাতির কাছ থেকে এনে তারপর দেখি কি করা যায়। আর পরীক্ষার সময় আমি ঘুমায় পড়ি না, এখন রান্না করতেছি আর শুনছি, সমস্যা নেই, আম্মুকে ফোন দিয়ে দিতেছি, ধরে না, দেখি ধরলে একটু কথা বলবো। পরীক্ষা দিতে যায় বাচ্চারা দোয়া নিয়ে, আর আমি যাই ধমক নিয়ে। আফরিন আফরিন, আমি জানি না আপনার ডিভাইসটা কি, আপনি আমাকে

আমাকে কোন ডিভাইস দিয়ে লিখেছেন বা কিভাবে এসএমএস করেছেন। আপনার এই যে এসএমএসটা আমি পড়েছি, এই এসএমএসটা যদি অন্য কেউ দেখে তাহলে আপনাকে মাইট দিবে, আপনার প্রত্যেকটা বানান ভুল। এবং আপনার এই এসএমএসটা যে আমি কিভাবে পড়েছি তার জন্য আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। এবং উনি কিভাবে লিখেছেন আপনারা একটু ওনার মানে আমার পেজে গেলে এই স্ক্রিনশটটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আমার PINKY পিঙ্কি যে পেজটা আছে সেখানে আপনারা যাবেন, গিয়ে এই এসএমএস এর যে লিখেছেন তার কিভাবে লিখেছেন সেটা আপনারা চাইলে দেখতে পারবেন। মানে প্রত্যেকটা বানান ভুল আপনার। আফরিন, আর আপনার নাকি পরীক্ষা, মাইট যে দিব না। যাই হোক, ঢাকা এফএম শুনছেন বলে কিছু বলছি না, ভালো করে পড়ালেখা করেন, ঢাকা এফএম পরেও শুনতে পাবেন। জানেন ভাই, গতকাল বৃষ্টি আসার কারণে দৌড় দিয়ে কাপড় আনতে গিয়ে পিছলাকে হাতের মধ্যম আঙ্গুলটা মুচকে ফেলেছে। ও সরি সরি সরি, আমি হেসে ফেলেছি কারণ আমার একটা সিচুয়েশন মনে পড়ে গিয়েছে। তারপর আপনাকে বাম হাত দিয়ে এসএমএস করলাম সিলেট থেকে আপনার বান্ধবী তাসিন। তাসিন, আই এম সো সরি, আমি এটা দুঃখিত যে শুনে আপনার যে হাতের আঙুল ভেঙে গিয়েছে। আসলে আমি প্রথমে হেসেই দিয়ে ফেলেছি, কারণ এরকম অনেক হয় ছাদে বৃষ্টি পড়তে পড়তে একটু শ্যাওলা জমে যায়, যখন বৃষ্টি আসবে ওই টাইমটাতে দৌড়াই গিয়ে জামা কাপড় যখন আনতে যায় টুস করে পড়ে যাওয়া যায়। এবং কিন্তু আপনার যে আঙুল ভেঙে গিয়েছে তার জন্য আই এম সো সরি। হ্যাঁ, আমি কিন্তু অন্য সিচুয়েশনের জন্য হেসেছি। আচ্ছা, হাই আপু, আমি রংপুর থেকে আব্দুর রহমান ওম শান্তি ওমের গান শুনতে চেয়েছেন, তাই তো? আচ্ছা, দেখছি কি করা যায়। আপু রংপুর থেকে আছেন কে? মিজানুর রহমান, আমার 30 বছর ধরে গান শুনি আর খুব ভালোবাসি, সমস্যা গাইতে পারি না, আজকের গানগুলো শুনে মনে হয় আমার মানসিক রোগ ভালো হয়ে গেছে, ধন্যবাদ। রেট্রো রিলোডেড, ঢাকা ফ্রম 90.4। আপনাকে অনেক ধন্যবাদ মিজানুর রহমান, আমার শোটার নাম হচ্ছে রেট্রো রিলোডেড। হ্যাঁ, পুরোনো দিনের গান নিয়ে আসলে যখনই থাকি যখনই শুনি তখনই ভালো হয়ে যায়। ওকে দিদি, তোর দেওয়ার দিওয়ানা গানটা লতা মঙ্গেশকরের হিন্দি সংটা প্লে করেন প্লিজ। আমি মজেদা সুলতানা, দেখছি কি করা যায়, সাথে থাকতে হবে। হাই আপু, আপনার কণ্ঠ আমাকে মুগ্ধ করে, আবরার ফ্রম রংপুর। হাই আবরার, কেমন আছেন বলেন তো বিনতে। তারায় তারায় মুলাকাতে, তারায় বুঝিনি, বাজাও আপু। বিনতে, আমি বুঝিনি আপনি কথা কি গানের কথা বলাছেন। সিলেট থেকে মারুফ আছি, আপু কোক স্টুডিওর পাকিস্তানের ঝল সংটা প্লে করুন। উপস, পুরনো হারানো দিনের গান প্লে করছি, নো কোক স্টুডিওর গান হবে না। প্লিজ প্লে দ্য সং আজান আসলে, নামটা লিখলে ভালো হতো। 781 মেয়ে, আমি মঙ্গল গ্রহ থেকে বলছি, উজ্জ্বল। ও ওকে ওকে, আমার জন্য একটা তারা নিয়ে এসেন তো আজকে রাতে। এসএমএস পড়ো, পড়ে ফেললাম কি আপনি লিখেননি কে আপনি, যাই হোক। গুড মর্নিং আপু, কেমন আছো? আমি সাদমান রংপুর থেকে, তোমার ভয়েস অনেক মিষ্টি। ওকে, কি বলেছেন আমি বুঝিনি, যাই হোক। আমি এখন চলে যাচ্ছি গানে, অনেক অনেক এসএমএস কমেন্টস পড়ে ফেললাম, আশা করছি যার যার লিখেছেন তাদের এসএমএস কমেন্টস পড়া হয়ে গিয়েছে, যাদের গানের কথা বলেছেন তাদের জন্য প্লে করার ট্রাই করছি, যদি না করে থাকি আগে থেকে সরি, তার মানে আমার কাছে গানটি নেই। এখন আপনাদের জন্য প্লে করছি, সময় যেন কাটে না, যেটা বলেছিলাম যে এই গানটা প্লে করব, শুনতে থাকুন। এরপরই হচ্ছে মোহাব্বতেন মুভির একটা গান, হামকো হামিসে চুরালো, সো এনজয়।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এক্সপ্রেস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: You're listening to Taka FM 90.4.

0: ফার্মার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

ফিরে এলাম শেষবারের মতো, পিঙ্কি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে ঢাকা এফএম 90.4 এ রেট্রো রিলোডেড নিয়ে। যাওয়ার সময় চলে এসেছে, আল্লাহ হাফেজ বলবো, কিন্তু তার আগে বলে নিই যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও শনিবার চলে আসবো ঠিক একই টাইমে, তার মানে 11টা থেকে 2টা পর্যন্ত থাকবো আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে। আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় ঢাকা এফএম এর সাথে থাকবেন এবং পিঙ্কির সাথে থাকবেন, এবং আশা করছি আপনাদের সপ্তাহটা ভালোভাবে কাটবে, ঢাকা এফএম এর সাথে কাটবে। আল্লাহ হাফেজ।

0: Service United, International Sourcing ও শক্তিশালী Supply Chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
3: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
2: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
3: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
2: আম্বার আইটি।
1: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন
1: কি বানাইছেন মামা? এটা ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

0: Business United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: This is your captain speaking. Guys and girls, welcome aboard flight ST-904. We're about to take off and have clear skies ahead of us. Please fasten your seatbelts and remain seated if you can, because it's going to be an awesome ride. Thank you.
5: Never gonna give you up.
6: No bookings, no reservations, and definitely no plane fares needed.
7: No, no, no.
6: You don't need to leave the country for world music.
8: Here, hit international music from every era on Super!
9: Wait for it.
8: Yeah. Tune in every Saturdays at 4 p.m. with me, your crazy host Craig, on Super Tunes.
9: Super!
8: Only on Taka FM 90.4.
9: 90.4.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড
5: বিফ।
4: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: iGas United.
2: Shunchen, Kaka FM 90.4.

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: You're listening to Taka FM 90.4.

0: টাইগার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
4: Country's first full HD FM station, Dhaka FM.

0: Regions United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: করেন?
1: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ডিলার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: Energy United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো এই চলে এসেছে রে
4: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: I Gas United.
2: 90.4 FM.

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Gas United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমবারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমবারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Hello.
2: হ্যাঁ বলো.
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে.
2: আচ্ছা নেটে কল দাও তো.
1: আহা এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে. আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প. মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে. আরো থাকছে প্রতি সেকেন্ড পালস. আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি. তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ. আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর.

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: iGas United
2: 90.4 FM.

0: ফার্মার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

0: এস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: Super Tunes World Music is after hit.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন মাগরিবের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: Super Tunes World Music is after hit.

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: iGas United.
2: Super Tunes World Music is after hit.

0: Gas United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: Super Juice World Music. Hey.

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার?
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির

0: Business United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Act Nation, Act Station.

0: Business United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: মজা লাগে? লাগবই তো। কানে যে ঢাকা FM।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: এলাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: 90.4 FM.
1: আপনি শুনছেন ঢাকা FM 90.4. সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, the X Station.

0: 101.4 FM.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd। আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লাইন কিন্তু।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: কোথায় নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন।
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: বাহারে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 98.3।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।